খাবার খাওয়া তো হয়তো সব যদি না করতে পারে তো সেমা জল বিদ্যুৎ মাটির খাওয়া নিচিল জানি ফল করার নীতিগত কারণে রবিটি উল্টান অত্যন্ত আবশ্যক আগামী দশ তিস হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে এখন

খাই, ব্যায়াম শব্দ করি, ধূমপান মধ্যে আমাকে একটু না লাগি, তারা ভালো নিয়ন্ত্রণ করি, আসুক নিজের একটা জীবন যাত্রা, মিশনের মধ্যে বাকি সুস্থ জীবন আপনাই রেডিও গুরুভাবনের সঙ্গে সহকারী স্বাস্থ্যকারী ভর্তি আছে জনমিত্রকারী সন্দেশ।

থাকলে বিদেশি দূত থাকলে ওনার সঙ্গে তিনি পাকিস্তান চেষ্টা থাকলে করবার কথা আমেরিকী উপত্যকা সাহেব মন্ত্রী আমরা পরে প্রধানমন্ত্রী শাহানে ভেট করার সময় দিনে ভয় করছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রলাই ভেটবার্তাকে লাগি সময় নদিয়েপছি সচিব মিশ্রলে আপনার নেপাল ভ্রমণ স্থগিত করুক থাকে প্রধানমন্ত্রী শাহানে পূর্বকর্ম মিশে ভেটবার্তা নগরে ভাই সমপক্ষীসঙ্গ মাত্র ভেটবার্তা করে পড়া দিনে हामी समाचारको अन्त्यमा आइसकेका छौँ। समाचार सक्नु अघि मुख्य मुख्य सन्देश फेरि एकपटक। बाँसगरी चारमा निशुल्क छाला रोग स्वास्थ्य शिविर हुने बाँसगरीका युवाका लागि सञ्चालन गरिएको फ्रिज तथा एसी मर्मत तालिम समापन। पर्याप्त वर्षा नहुँदा प्रक्रियामा असार 22 50 प्रतिशत मात्र धान रोपाई र प्रधानमन्त्री सहायता एडिबीका अध्यक्ष क्षेत्रमा भेटवार्ता।

0: সেবা আবশ্যক করে মা ও সজিলা হাসপাতাল পাশকারী মা সম্পর্ক নমুনা অনুরোধ করদছ
1: হাসপাতালে প্রদান করলে সেবা আরো
0: 24 ঘন্টা ডাক্তার কো প্রত্যক্ষে নিগরানি মা উপচার সেবা উপলব্ধ
1: প্রত্যেক দিন ধান 8 বাজে দেখি সাজা 6 বাজে সমা বিশেষজ্ঞ ফিজিশিয়ান ডাক্তার দ্বারা এর ছাতি কলেজ
0: প্রত্যেক দিন নশা তথা নিগ্রো সার্জারি নাক কান তথা ঘাঁটি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেক জাঁচ গরিন্ছ
1: প্যারালাইসিস ভয়মুক্ত লাগিলে নশা চ্যাপের হাত খুট্টা নচলে বিরামীহরুকা লাগি ফিজিওথেরাপি তথা ক্যান্সার থেরাপিকো বিভিন্ন উপচার গরিন্ছ
0: নশা চ্যাপিয়েকা বিরামীহরুকো বিনা অপারেশন ফিজিওথেরাপি তথা একুপেশন থেরাপিবাট সফল উপচার গরিন্ছ
1: बिरामीहरूको सुविधाको लागि 24 घण्टा एम्बुलेन्सको व्यवस्था गरिएको छ। असहाय नागरिक, एकल महिला, अनाथ बालिका, अपाङ्ग चेसु नागरिकहरूलाई औषधि बाहेक अन्य सम्पूर्ण सेवामा 10% छुटको व्यवस्था गरिएको छ। कौशल्य अस्पताल प्रणाली शाखामा

0: কিন্তু আমরা খেয়াল দেখি না দরকার।
1: আমি নারী বিশ্ববিদ্যালয়ে নম্বরে আমি নারী দিন হয়ে না কিরা রাস্তা বা আলো তো পড়ে গেলি
0: সুন্দর রাসায়নিক বিষয়টি সরকার জৈবিক তথা পরম্পরাগত বিষয়টিকে প্রয়োগ গর্ন সকিন্ছ। यसले धेरै बिग्रेको छ। यसले त तपाईँ तपाईँको परिवार र उपभोक्ता समेतलाई गम्भीर असर पुर्याउँछ।
1: मैले बुझेँ, म परम्परागत विषय नै

সংশোধন প্রস্তাবে জগৎপুর রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ অবস্থিত মহাপ্র বদলে মানবাধিকার কাটিসি বাসরকার সমক্ষে গরিকা সিফারিশ কার্যালয়ীয় অবস্থা আসন্তোষজনক নগরীকে বদল ভাইকে উহারে আয়োগকে সরকার সমক্ষে গরিকা সিফারিশ মতে 3% সিফারিশ মতে পুনরুদ্ধার কার্যালয় ভাইকে বদল ভয় 34% আংশিক রূপ কার্যালয় হয়ে গেলে পরে 52% ভন্ডা গরি সিফারিশ অন্য কার্যালয় হুনা নসকিকে মহাকে ভয় রেখে সম্পত্তি শুদ্ধিকরণ ঘটনা অনুসন্ধানের লাগি পকড়া পরিচালিকা এবং উপাধ্যক্ষ বিষ্ণু পম্পে লাইন বিশেষ আদালতে অনুমতি দিয়ে আদালতে আজ 14 অনুসন্ধান জারি রাখার আদেশ দিয়ে পম্পে লাই অস্ত্র 8 পকড়া করিয়া উহামাথে দীপপত্র সংগ্রহ ব্যবসায়িক সম্বন্ধ শ্রী রাম টুবাক উদ্যোগ 20% শেয়ার নীতির কম মূল্যমা কিনবেশ ভয়কে প্রকরণ বা অনুসন্ধান করিয়া ছ চীনকো পশ্চিমটি বংশী প্রান্তমা আয়োগ বিশাল বর্ষার বাড়িটা কারণ হাজার নাগরিক বিস্থাপিত অবিরল বর্ষা পাশে আয়োগ বাড়িলে চারজনাক মৃত তীব্র গতিমা বাড়ির পানিলে ঘর ডুবান গুয়াংশী চিত্রম্বা নদীহরুমা পানিক বহাব অত্যাধিক বাড়ির বাটিলে নানিং শহর আশপাশা গাউঁহরু প্রভাবিত ধেরে স্থানীয় বাসিন্দাহরুলে ঘরকো ছাদমা বসের উদ্ধারকো অপিল গরিরহেকা ছন চিন্তা উদ্ধার তথা বিপদ ব্যবস্থাপন নিকায়ले প্রভাবিত ক্ষেত্রমা খোঁজ তথা উদ্ধার কার্যলাই তীব্র বনাইকা ছন সন্তোষী

0: রাজনৈতিক আধ্যাত্মিক নেতা হিসেবে ঠেলা আর সুবিদেশী নেতা হিসেবে
1: আমেরিকা।

ছাত্রী তিনি মহাপুরুষ বাটা গর্ব ধারণ করা পরে পুত্র প্রদান করা ধারণ করে সম্বন্ধ ছিল।

মানসিক চাপ অপেক্ষা রাধামায়ের কহিল, দিদি বৃষ্টির সারি চন্দ্রের শিশু মানসিক আগে কুকু তাহলে বাজে জিতে যায় কি উসকি পতি আমারে বনি মনে না হয়ে পড়ি পতি স্বীকার করেছ এসমা তিনি কসেলে মেয়ের রায় তিনি বিভিন্ন এক প্রকার বন্ধী করে ইসলামিক প্রত্যাগ স্বীকার হয়ে কি তিনি অবতম হয়ে স্বীকার করে সকে সাধারণ জানি আজ আমাদের